कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

Voorzitter Ram Nandalal hai. Ram Nandalal NDP me sange hardam kaam kari se apuhi ramya. Kritis batia hai. Bole we hebben het gevoel ki i regering wa jurba in plaats van vooruit achteruit ja hai. Bole hai ka president han bole beloof kalle raha Simon. Bole kem systeem wa helemaal badla bole mo kinka systeem. Ma bole hega bole vice president sprak aan anju passi. Ook de palu had gehoopt dat deze regering de verandering zou brengen. Maar bole kuchna hove Ram Nandalal bole he. Ondervoorzitter he palu ke. O bole tevens een gewezen DNA lidba. Bole in het programma Sinweb me. Bolise, Ram Nandalal stevig kritiek lever kritische regeringsbeleid per parlement ke, or bole hega ki DNA ka, bole jo DNA ka nationale assemblee he, bole vergaderd over de begrotingen, kunnen we zeggen dat we qua deskundigheid stappen achteruit aan het maken zijn. Bole hega jo samepe isep staatsbegroting ke baren batauta bole in plaats van vooruit isep achteruit ja he. Deskundigheid ke bole chalakana he bole na jane usep kunchi kare he. Bole ons dan dat er verandering is beloofd zien we dat de DNA aan het terugvallen is in een oude manier van kijken hoe we dit land zouden moeten besturen. Ik er baren mee paluka onder voorzitter Ram Nandalal bole he. Or batawe hega ki het volk stemt continu anders om vergadering te brengen, maar uiteindelijk blijkt dat ze voor de gek zijn gehouden volk. Kritiek hega bole begrotingsbehandeling mee. Iban bole hega ondervoorzitter van de PALU or altijd de NDP ke or uppers DNA me bebeitel he. Een belangrijke punt van de kritiek richtte zich op de wijze dat de Nationale Assemblee Ram Nandalal en het parlement volgens hem onvoldoende diepgaande en technische onderbouw te werk gaan. Begroting en tekort in discussie over kritiek op transparantie en verandering oproept tot politieke consequenties. Oriezebaan Nandalal, bolehe hamare pyare pyare janta. तो अब देखा जाए दोस्तों और क्या हो रहा है भैया फिन रूफ ओवरफॉल भेले 2000 यूरो 17000 एसआरडी और जाए के ई भेले कैनेडी वेख में और ऊपर सो मारना जाए के क्वालिफिकेट एरफारिन चोर लोन है डाकू लोन है जाए के लूटी से Sanitjer ke bhaiya 8 baje raad ke aur atwar ke 5 baje omstreeks 20 uur en zondag omstreeks 5 uur ke beech mein bhail hai aur ek arbaare mein sipahi ondersoek kare hai aur chori bhaile bhaiya utra paisa upar se hiya bataye gaye hain upar se ya khabeer bhi chal gaye hai bij inbraak mensen to ye sab baat hai भैया बड़ी मछली मरल है सुरीनाम के रीवा में सरमाका में और ब्रॉन्सवेग बेनलांड से आयल है ब्रॉन रिफीरन से मछली मरमर सब उतरान है गंधात है सुरीनाम देश में भाई तो बताए गए हैगा कि एकर बारे में जो सुरीनाम सबसे खुरुस्तल लंग तरवीरल थे बैना भैया जहां पे बोसन है बियोडिफरिजिटाइट है ब्रोन वाटर है ब्रोन रिफीरन है और बोले लीफस आदो दो है लंग स्ट्रोमन खुरुन है बोमन है और बोले इतना मोई खसन देश में इतना मछली मरे है फेस Sterft in Saramaka rivier. Bole hega heeft veel emoties losgelaten. Mensen losgemaakt. Janta joon hei bhout soche hei. Ekar baare mein. Or bataye gaye hei. Maar om hun voedsel. Usabke drinkwater, cultuur. Itra machri maral. Bole kaab hei le sab mein. Te bataye gaye hega. De een noem. Kayanai de andere kwik bhaiya jese sona seven khoje kwik us sam uriba mein seven loose kari wardon utra machri marale bhai bole yes darum is it good that way bole enema kis for verfuilende ondersoek ke bare mein abhi kaise ban ondersoek kari to lo jano kitna dher kwik bisko to ke dwari pase chori bhaile ekar bare mein kabhi na pata milal ki koi pakdan hai ki na pakdan hai
to those